তাজি ও শুনিতুয়ে এক শুভ লি দেগি টেলা দেবীর আওয়াজা মায়ে তাজি এবে আঙ্গল কন্নি ভরা মারি পহলি জানকারির বারে মজে ইউ জানকারি কুলবি সংস্কৃতির মহত্বার বারে মজেস তাজি ভাড়া ভারতা বিবিধ তরদেশ বলস ভাড়া একলি হর জগার আপনি লগ ভাষা বোলি পরম্পরা রীতি রিবাজ তাহোর জিউনের তরিকেস ইয়াই বিবিধ তমহে এক অনমোল সংস্কৃতিস ভাড়া জো কি হিমাচল প্রদেশর শুভলে জিলে কুড়ুর সংস্কৃতি যা শুভ আয় কুলবি সংস্কৃতির ন করে জনস ইউ সংস্কৃতি প্রকৃতি আস্থা তাহোর সমাজার একতার এক শুভলা সঙ্গমস কুলবি সংস্কৃতির সব বিকমোটি গল ইউ স কি একে দেব পরম্পরা স ও একলি খাস বিশেষতা স একলে লোকা প্রকৃতি থহোর দেবী দেবতের তাই জবর ডুগি আস্থা ডঁস হর গ্রামায় এক স্থানীয় দেও জরুর হুঁস তা ত্যার পূজা করস তেউ দেওয়াব তেখলে লোকা আপনে সরক্ষণার তাই মনস তা তিতকে রূপামে হেরস মেলে গট গ্রাঁর দেউড়ি বাড়া তা খাস তি থব ইয়া দেওয়ার পালকি থা রথ কাড়স যে তামে পুরে গ্রাঁর লোকা শ্রদ্ধা সঙ্গে এজস ইউ যো পরম্পরাস ভাড়া ইউ কেলি ধার্মিক নি অথি বল্কি সামাজিক একতার এক প্রতীক বিস শুভলে মানু কুলবি সংস্কৃতির এক হোর জব্বর জরুরি পহলু এক লগ্রোঁর জীবন ভিস এক লোকা মিলিজুলি করে রঁস তা হোর একই হোরির সেবা সহায়তা বি করস ছেতা বওণে ক মেড়ে মূড়ের তিয়ারি তা যো গ্রট গ্রামে দেউলি উঁস বাড়া থা হোরি কমামায় বি লোক একই হোরির জোয়ারে থা কমা কর দেনাস ইউ সহযোগ যো বাড়া ইউ ভাবনাস ইউ সংস্কৃতির হোর এতাব হোর পাকি বনাস বাড়া অগ্রায় কুড়ুর বাড়া বোলির গল করে তা কুড়ু জিলে মে কুলবি বোলি বলস কুড়ুর হর লাকে মে গলা দিখ দিখ বদলস কুড়ুর বোলি একলি পেচানার সবি কো মোটি গলস ইউ যো বোলিস বাড়া ইউ একলি লোকাপ ত্যার জড়ক জোড়ি রাঁস হোর কুড়ুর সাংস্কৃতিক বিরাস্তা জিউন্দি ডাঁস তাজি ভাড়া কুড়ুর পেহনাবের বারে মজে বি আয় জব্বর শুনু দাউস বাড়া একলি বেশভূষা থহোর শিল্পকলা ইয়া দুই কুলবি সংস্কৃতির জব্বর মহত্বপূর্ণ পহলুস কুলবি টোপি উনার পট্টু হাতে করে বুনি দিবাড়া শলা তা ইয়া একলি পেচানস কুড়ুর টোপি হুঁস বাড়া যো ধারি ধারি আলি হুঁস এতা মে উনার ধাগে তা বাডরালি পাটি লঁস একে উনার যো জিকড়ে বনস বাড়া যেতা মে ফুল ছাড়ি দেউস ইয়া জিকড়ে বনাউনে ব একই মহিনে ক দুই মহিনে তাই বক্ত লাগস তা শলা বনাউনে বি খাসা বক্ত লাগস মর্দাব চোড়ে থা উনার কোট ফথুই উনার চোড়ু সুথনু থা টোপি হুঁস কুড়ুমায় মর্দ জাদাতর মুন্ডা পেন্দে বাড়া কুলবি টোপি বনস ইয়া যো মর্দার বেটড়ির জিকড়ে উঁস বাড়া ইয়া কেলে শুভলে নি হুঁদে বল্কি পাহাড়ি মৌসমা হেরুয়ে জবর ডিঘে হুঁস একলি হস্তকলা বি সারি দুনিয়ামে তনি মনি দিস তা যো একলে স্থানীয় লোকস বাড়া ত্যা রোজগারার এক ওসাধন বিস শুভলে লোক কুড়ুর সংস্কৃতিময় মেড়ে থাতি থার বিশেষ মহত্বস একে কুড়ুর দশহরা মনাস বাড়া যো কি সারি দুনিয়ামে জবর প্রসিদ্ধ স ইউ যো হোছা মোটা মেলা নান্দা বল্কি ইউ দেবী দেবতের মিলনের এক কঠে উনের তীর্থস একে লগভগ চৌশোয়াক পন্দ্রশোয়া তাই হোছে মোটে দেবী দেবতা বি এজস তা লোকাব আপনা আশীর্বাদ দেঁস একলে যো বাতাবরণস বাড়া সো দশহরের বক্তে সো ভক্তি আস্থা তা সংস্কৃতি করে ভরস দেশ বিদেশক একড়ি লোকা দশহরে ভাল দেজস তা সন সন কি বক্তা বাড়া সাংস্কৃতিক সন্ধ্যমে আপনি সংস্কৃতি ব রিহাঁস তাজি বাড়া কুলবি সংস্কৃতি আব ইউ বি শিখাঁস কি প্রকৃতি সঙ্গে সন্তুলন বনাই করে ডোনা জব্বর জরুরি হুঁস একলে লোকা যো তব নইব থহোর জঙ্গল বুনাব কেলা সংসাধন নি বল্কি আপনে জীবার এক হিসা ভি মনস বুটে গাটে থহোর পর্যাবরণার বচাও করনা পরম্পরার হিসাস শুভলে মানু কুলবি সংস্কৃতিময় সাদগি থা মানদারির জব্বর মহত্ব দিঁস একলে লোকা সাদা জীব জিঁস হোর মাড়ে বক্তামে একই হরির সাথ বি দিঁস কঠিন বক্তে বি ত্যা খুশ রণ জনস ইয়োই কারণ কি একলি সংস্কৃতি আজ ভি আপনি মূল পেচান বনাই ডঁস আজ কেউ বদল দে বক্তে থা বদল দি দুনিয়ামে কুলবি সংস্কৃতি আম আপনি জড়সেঁ জুড়ি রণের শিখ দিঁস পর ভাড়া আধুনিকতা একে বি এজিছে কিস পর লোকা আজ ভি আপনি পরম্পরা থা রীতি রিবাজা সঙ্গে সম্মানা সঙ্গে নিভাউদে লাগেস
ताजी वाला कुलबी संस्कृति महत्व केला इतिहास ता परंपरा तई सीमित नहीं आती, बल्कि आज के वक्त में यो जीवन एवं दिशा में आप बात रिहास यो आप सिखास की आई प्रकृति सम्मान लोड़ी करो। समाज में मिलीजुली करे रोना ता होर अपनी संस्कृति पेंदे गर्व लड़ी करो। त अंत में कुलबी संस्कृति के लिए क्षेत्रीय पहचान नहीं आती, बल्कि जीवा दर्शन से यो आप सादगी सहयोग आस्था था प्रकृति संगे संतुलन बनाने र संदेश भी दीस। ताजी एजा है सब ये मिली कर है संस्कृति बचाई डानी था एजनाली जो पीढ़ी से भाड़ा त्यार तई पजेरने र प्रयास करना। ताजी ओती मारी पहली जानकारी कुलबी संस्कृति महत्व बारे में से। ताजी एबे अधिक गला करनी भाड़ा जनगणना बारे में से भी। जनगणना 2027 रे पहले चरण में घरार सूचीकरण ताहोर घरार गिनचिर आयोजन हिमाचल प्रदेश में ता इतकी तय करी दी दिहाड़ी हेरिए 16 जून 2026 का 15 जुलाई 2026 तई करनी लाइस। एतक ठीक 15 दिहाड़ी पहल भाड़ा यानी कि 1 जून 2026 का 15 जून 2026 तई आपे गिनचिर विकल्प भी जो हमारे भाड़ा हिमाचल बासिस त्याब उपलब्ध कराईस। जो भी एक ले लो कस भाड़ा त्या sec.census.gov.in पोर्टला पेंदे नाई करे अपनी जानकारी भरी सकस। जनगणना 2027 यो कॉम डिजिटल माध्यम करे करे संपादित करना लाउदस। एते करे प्रगणक था पर्यवेक्षक मोबाइल डिवाइस से करे त जो एतकी एप्लीकेशन उस वाला ते तमे जानकारी लेउन लाइस। पहले चरण में घर आर स्थिति बारे में से परिवार आप भेटी दी सुविधा बारे में से था होर इतने करे जुड़ी दे बड़ा तेती प्रश्न पूछने से। जनगणना अधिनियम 1948 ते इतने करे जनगणना में दीनी दी सारी जानकारी गुप्त हो से ता इत का काम के लनीति निर्माण था अनुसंधान आर काम में से कर से। ताजी ओती दिख जानकारी भरा जनगणना बारे में से भी ताजी एवे ले आतू है एक होर कुल भी गियार मजा।

তাজি ও শুনিতুয়ে একশোভ লিদেগি শ্যামা শর্মার আওয়াজামে তাজি এভি আঙ্গল কর্নি ভাড়া প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার বারে মাঝে তু এস বেজানস ভাড়া ভারত আজ নৌ জোনার দেশ থা ইউ ইউবা শক্তি ভারে দেশার সব ইগো মোটি পুঞ্জি স পর ভাড়া কেলি সংখ্যা ইজবর নি হুন্দি বল্কি এতা সঙ্গে জরুর তুস রমড়ি দিশা থা রমড়ে হুনরার ইয়া সোচ সঙ্গে ভারত সরকারে বর্ষ 2015 মে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার শুরুয়াত করিতি জিতকা মকসদ দেশার ইউবা ওব রোজগার খটনে লাইক বনাওনা তা ত্যাব আত্মনির্ভর বনাওনা স ইউ যোজনা স্কিল ইন্ডিয়া মিশনার এক জরুরি হিসা স তা এতাব কৌশল বিকাশ থা উদ্যমিতা মন্ত্রালয় করে পুরে দেশামে লাগু করতে লাগে স ইয়া যোজনার খাস মকসদ ইউ ওস কি জো মারে জোন শোর শোর ইসওয়ালা যা সু পড়াই বিচা মে ছাড়ি ইস ইয়া যা সুজি ডিগ্রিস পর ত্যাগে কমা কর্নের অনুভব নাদা ত্যাব বাজারার জরুরতা হেরিয়ে প্রশিক্ষণ দিস তাকি ত্যা আসানি সঙ্গে রোজগার ইয়া ঢবু খটি সকে তা আপনা হোছা মোটা কম ইয়া ব্যবসায় শুরু করি সকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ